0: एक बड़ी ही खूबसूरत गाना प्रोग्राम में पेश की गई लता जी की आवाज में, प्यासा मेरा दिल कितनी ही शाम से। दरहा शहर की रहने वाली मालती की मांगी हुई गाना बस प्रोग्राम में पेश की गई आप सभी और सभी सुनने वालों की सेवा में। मालती आपको भी शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जरूर और जरूर सुनते ही रहना। दूर दूर शहरों से सुनने वालों बस तार कर रहे हैं, प्रोग्राम सुनते हैं। यूत्रेक्ट शहर से ये प्रोग्राम ब्रॉडकास्ट किया जा रहा है, ना सिर्फ यूत्रेक्ट शहर से, यहाँ से ये रेडियो स्टेशन का प्रोग्राम पेश किया जा रहा है, वहां से सुनने वालों विस्तार कर रहे हैं, नहीं दूर दूर शहरों से सुनने वालों बस तार कर रहे हैं, अपना अपना गाना को मांग कर रहे हैं। आप भी मांग कर सकते हैं 030-22-66-66 पर। और ऐप द्वारा भी आप तार कर सकते हैं उसी तार की नंबर के जरिए 030-22-66-66 पर।
1: Er iemand in de familie trouwen? Is er iemand jarig? Of wil je iemand verrassen? Radio SBS is de goedkoopste voor al je verbaas. €5 per verbaas. €5 per verbaas met gratis downloadlink na de verbaas. Dit kan alleen bij Radio SBS, nergens anders. Bel voor informatie op 030-265-6560. Je kan ook een mail of app sturen via radiosbs.nl.
2: En nu het nieuws en het weerbericht op Radio SBS.
3: Dit is Edo Peters met het radio nieuws op Radio SBS. In een uiterste poging de Utrechtse bussen deze zomer op schema te laten rijden, gaat vervoerder Transdev fors extra betalen. Buschauffeurs die extra werken krijgen 170-200% uitbetaald. De vervoerder hoopt zoiets te kunnen doen aan het chauffeurstekort, waardoor veel ritten uitvallen. Tijdens de zomervakantieperiode krijgen Utrechtse chauffeurs voor alle extra diensten het dubbele uurloon. Eind vorig jaar nam Transdev het busvervoer in Utrecht over van Q-Bus. Transdev kreeg al een boete van €1,5 miljoen omdat de dienstregeling niet kon worden waargemaakt. Zolang de problemen aanhouden, komt daar elk kwartaal een ton boete bovenop. In de VS is de Nederlandse viroloog Vincent Münster aangeklaagd. Hij zou enkele flesjes gedeactiveerd Mpox-virus het land hebben willen binnensmokkelen vanuit Congo. Samen met een collega werd hij op een vliegveld in Detroit aangehouden. Omdat het om gedeactiveerd virus gaat, is er geen risico op besmetting. Toch nemen de Amerikanen de zaak hoog op omdat de mannen de ziekteverwekkers meenamen vanuit een uitbraakgebied in Congo op een volle vlucht. Nu het conflict tussen de VS en Iran escaleert, stijgen de olieprijzen opnieuw. Vorige week was er nog hoop op verlenging van het bestand en het weer openen van de Straat van Hormuz voor de scheepvaart. De olieprijzen liepen deze week bijna 7% omhoog. Iran heeft vannacht doelen in Kuwait en Bahrein aangevallen. Ook nam de Iraanse marine een vrachtschip onder vuur als vergelding. De hogere olieprijzen merk je ook aan de pomp. Een liter benzine kost nu €2,53 en voor diesel moet €2,38 worden betaald. Er zijn nieuwe afspraken nodig om de zorg verder te verduurzamen. Dat zeggen oud-gezondheidsminister Ernst Kuipers samen met Nationaal Klimaatplatformvoorzitter Kees Vendrik en Steven van Eyck, speciaal regeringsvertegenwoordiger circulaire economie. Eind dit jaar loopt de zogeheten Green Deal duurzame zorg af. Het vorige kabinet wilde het daarna aan de sector zelf overlaten, maar de briefschrijvers verwachten grotere effecten als de overheid een actieve rol speelt en financieel blijft bijdragen. Het weer. Bij een matige tot vrij krachtige zuidwestenwind zijn er her en der onweersbuien. Het wordt 18-21 graden.
4: Tot zover het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
5: Dit is Wijnand Zwaan bij de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS. Luister Radio SBS in Midden-Nederland en in Zuid-Holland en ver daarbuiten in je auto en thuis op je DAB Plus radio.
0: एक बार फिर से आप सभी सुनने वालों को स्वागत किया जा रहा है। 10:00 प्रोग्राम में 5 मिनट व्यतीत हो चुका है। पुरानी फिल्में संगीतों का प्रोग्राम पेश किया जा रहा है। आज बुधवार का दिन है, 3 जून का प्रोग्राम पेश किया जा रहा है। आप सभी सुनने वालों को शुभ सुबह शुभ दिन बस पेश किया जा रहा है। देश विदेश में भी सुनने वालों बस प्रोग्राम सुनते हैं, सभी को वेलकम।

सैया दिल में आना रे, आके फिर न जाना रे, हो आके फिर न जाना रे। छम छमा छम छम, gezongen door Shamshad Begum kwam deze uit de film Bahar. En Rata Limbia is het volgende liedje gezongen door Tanshik Bakhchi. Uit de film Shersha komt Kerata Limbiare.